সুনাম চিকলং তাজিনের জি ইয়ব বম্বিধি লেখি শুনো সিং সাই সুন পা সিং দাম দোম থা খিবা।

কালেন মাইসা না চুদনা ইঙা নোজু না থেদনা হজিকা বিখ্রে থাকি নিংথৌজম প্রেমিলা দেবী সাইরেংবা থিংবাইজম সরণ কুমার পুথোপ হাইক্রুজম দেবেন্দ্র লেপ্তন চলিবামকে খোসত হজি অমুক মামগিদমত পুদি মণিপুরি ফিল্ম ইসে মথং মথং খোদোল আহমদে মন্দির ফিল্ম কুমার সানু সকি ইসে সাইরেংবা চান্দম শ্যামাচরণ সাইরংবা মৈরংথেম টিকেন্দ্র চান্দম শ্যামাচরণ।